0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন। তিনি এই মুহূর্তে সেদেশ সফরে রয়েছেন। ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের তিন দিনের বৈঠক শুরু হবে। কর্ণাটকের কারওয়ারে আজ অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ INS মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। সিকিমের নামচিতে NHPC জলবিদ্যুৎ কেন্দ্রে নির্মীয়মান টানেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 20। উদ্ধার কাজ চলছে। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর হতে পারে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত ও উত্তর ম্যাসিডোনিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। তিনি উভয় দেশের ব্যবসায়ীদের পণ্য আদান প্রদানের গণ্ডি পেরিয়ে বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে আসতে বলেছেন। স্কোপিয়েতে আয়োজিত ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামে রাষ্ট্রপতি বলেন, উত্তর ম্যাসিডোনিয়ায় কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম সফর এবং এই সফর ভারতের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। এই দশকের শেষ নাগাদ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
1: আর্থিক সহযোগ আমার দ্বিপক্ষীয় সম্বন্ধ কা এক অত্যন্ত মহত্বপূর্ণ স্তম্ভ। হম আপনি দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা করনে পর ভি সহমত হুই। হামনে IT, কৃষি, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস তথা ট্যুরিজম, হসপিটালিটি আর ফিল্ম মেকিং সহিত প্রমুখ ক্ষেত্র মে সহযোগ পর চর্চা। হম স্বাস্থ্য সেবা মে সহযোগ পর আপনি দ্বিপক্ষীয় এগ্রিমেন্ট কো ভি রিনিউয়াল কর রহে হ্যায়।
0: ভারতের সভাপতিত্বে চণ্ডীগড়ে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের তিন দিনের বৈঠক শুরু হবে। স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল স্বাস্থ্য, অতিমারীর প্রস্তুতি এবং উন্নত মানের স্বাস্থ্য সুরক্ষার সুলভ যোগান সুনিশ্চিত করার বিষয়ে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে ব্রিক্স সদস্য দেশগুলির স্বাস্থ্যমন্ত্রী এবং বরিষ্ঠ স্বাস্থ্য আধিকারিকেরা মত বিনিময় করবেন। আগামীকাল ষোড়শ ব্রিক্স স্বাস্থ্যমন্ত্রী বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা সভাপতিত্ব করবেন। শুক্রবার আয়োজন করা হয়েছে এক বিশেষ উচ্চ পর্যায়ের আলোচনা সভার। কর্ণাটকের কারওয়ারে আজ মাহে শ্রেণীভুক্ত অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফ্ট INS মালভান ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। INS মালভানে 80%-এরও বেশি দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি নির্মাণ করেছে কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেড। আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় যুদ্ধজাহাজের নকশা, নির্মাণ এবং সিস্টেম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভারত যে ক্রমবর্ধমান স্বনির্ভর হয়ে উঠেছে তারই প্রতিফলন এই যুদ্ধজাহাজ। এয়ার চিফ মার্শাল AP সিংয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। এতে উপস্থিত থাকবেন ওয়েস্টার্ন নাভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাতসায়ন সহ নৌবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এদের মধ্যে অন্তত 11 জন এরাজ্যের বাসিন্দা। অধিকাংশই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানের পরিযায়ী শ্রমিক। পশ্চিমবঙ্গের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হচ্ছে। সিকিম প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে এককালীন 4 লক্ষ ও আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এর আগেই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা অর্থ সহায়তার ঘোষণা করা হয়। জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ারে পুলিশ সন্ত্রাসবাদী কাজকর্মে মদতদাতা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে ওই জেলার চাক্রু এলাকায় সক্রিয় বিদেশি সন্ত্রাসবাদীদের জন্য সহায়তার প্রধান মাধ্যম হিসেবে কাজ করত। ধৃতের নাম মোহাম্মদ রফিক নায়েক। বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগের পূর্ণাঙ্গ বিবরণ জানতে আরও তদন্ত চলছে। এর আগে পুলিশ চাক্রুর বাসিন্দা মুনির আহমেদ ও মাসকুর আহমেদকেও সন্ত্রাসবাদীদের সহায়তার অভিযোগে গ্রেফতার করেছিল।

0: জম্মু ও কাশ্মীর প্রশাসন, কাশ্মীর ডিভিশন ও জম্মু ডিভিশনের শীতকালীন অঞ্চলের স্কুলগুলির গরমের ছুটি চলতি মাসের 26 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী সাকিনা ইতু একথা জানিয়েছেন। এর আগে তীব্র গরম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের প্রেক্ষিতে সরকার এই অঞ্চলের স্কুলগুলির গরমের ছুটি আজ পর্যন্ত বাড়িয়েছিল। এদিকে আবহাওয়া দফতর ওই রাজ্যে 20 থেকে 23 জুলাইয়ের মধ্যে ভারী বৃষ্টি ও হরফাপানের সতর্কবার্তা দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গত 18ই মে নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল। বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের রিপোর্ট পেশ করতে অন্তত 6 মাস সময় লাগবে। রিপোর্ট দিলে চলতি আর্থিক বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, এবার বাজেটে 20% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে।
1: প্রথম 8 থেকে 15 আগে সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি, বাকি 15 থেকে 19 এটা আন্ডার প্রসেস আছে, রিটায়ারমেন্ট লোকদের আগে দিচ্ছি। 20% দিয়ে আমরা 42% গ্যাপ আছে, বাজেটে 20% ডিক্লেয়ার হয়েছে এবং ওটা অক্টোবর মাস যেহেতু পুজোর মাস, আপনারা অ্যাডভান্স বেতন পাবেন, তার সঙ্গে আমরা মার্চ করে দিয়ে দেবো 20% দিয়ে। পে কমিশন 7 বানিয়ে দিয়েছি, টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, তার ডিসকাশন চলবে, মাস 6 তো মিনিমাম লাগে, যখনই দিয়ে দেবে আমি চেষ্টা করবো এই ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে হলেও 7 পে কমিশন।
0: এবার 2015 থেকে 2019 পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দেবে সরকার। রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার যে ফারাক রয়েছে তা ধীরে ধীরে মেটানো হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যস্তরের এক অনুষ্ঠানে রোজগার মেলায় অংশ নেবেন। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের উদ্যোগে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে প্রস্তাবিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু যুবক যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। সরকার জানিয়েছে, নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন। এর আগে গতকাল এনডিএ সংসদীয় দলের বৈঠক, মঙ্গল মিলনে প্রধানমন্ত্রী আগামী দিনে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সারা দেশের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বৈঠক চলাকালীন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, দেশের যুব সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষার পাশাপাশি নিট প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকারের দায়বদ্ধতার কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন।
2: আগে পেপার লিক নাই হোনে কে লিয়ে সক্তি সে জো কদম উঠায়া গয়া হ্যায় উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর ইয়ে ভি কাহা কি পেপার লিক সিরফ এক রাজ্য কা মামলা নাই হ্যায়, সিরফ কেন্দ্র সরকার কা মামলা নাই, দলগত রাজনীতি কা বিষয় নাই হ্যায়, ইয়ে দেশ কা বিষয় হ্যায় অর যুবাওঁ কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নাই করনে দেনে কে লিয়ে সক্তি সে কদম ভি উঠায়ে, সজা ভি দে দোষিয়ো কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো আবি কর রহে হ্যায় উসমে ভি সব মিল করকে করে।
0: এদিকে লোক কল্যাণ মার্গের কাছে বিক্ষোভ স্থল থেকে আটক করার পর গতকাল দিল্লি পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী দলের সকল নেতাকে মুক্তি দিয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা গতকাল নতুন দিল্লির ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতাল পরিদর্শন করেন এবং নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানীতে বিক্ষোভে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। মন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও বৈঠক করেন। এছাড়া লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন আহত বিক্ষোভকারীদের সঙ্গেও দেখা করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, অস্থিরতা এবং প্রতিকূলতায় জর্জরিত বর্তমান সময়কালে সরবরাহ শৃঙ্খলের ওপর সবচেয়ে বেশি চাপ দেখা গেছে। ফিলিপিন্সের ম্যানিলায় আসিয়ান পোস্ট মিনিস্ট্রিয়াল সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, জ্বালানি খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সকলের কাছে সুলভ নয় এবং একে সহজাত বিষয় বলে ধরে নিলে চলবে না। ভারত এবং আসিয়ান এ ব্যাপারে অত্যন্ত ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে। উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় সম্ভাব্য সব রকম সুযোগের ওপর নজর দিতে হবে। উল্লেখ্য, ডক্টর জয়শঙ্কর আসিয়ান ও কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে ম্যানিলা গেছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেনেটরদের জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধের জন্য $3,750 কোটি খরচ হয়েছে। গতকাল রাষ্ট্রপতি ট্রাম্পের অতিরিক্ত তহবিলের অনুরোধের প্রেক্ষিতে সেনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানি চলাকালীন হেগসেথ এই তথ্য প্রকাশ করেন। ফ্রান্সের পার্লামেন্ট 15 বছরের কম বয়সী শিশু

0: हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ। समय अहिले बिहानको 11:30 भइरहेछ श्रोता, र कार्यक्रम स्वरमाधुरीको प्रस्तुतिपछि अब सुन्नुहोस् मखनलाल सरकारसँगको एक अन्तर्वार्ता।
1: नमस्कार श्रोता बन्धुरा, सिलिगुडी आकाशवाणीर পক্ষ থেকে আজ আমরা এসে হাজির হয়েছি শিলিগুড়ির ডাব গ্রামে। এখানে মাননীয় অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো প্রায় শতায়ু একজন তরুণের সঙ্গে। হ্যাঁ, তরুণ বলাই ভালো। আমরা আমাদের চারপাশে যেসব তরুণ সমাজকে দেখি,

0: জন্ম জয়ন্তীতে যেন নব রবিরশ্মিতে তিনি উদ্ভাসিত। গত 9ই মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নবনির্বাচিত বিধানসভার নবনির্বাচিত মন্ত্রীমণ্ডলীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি তাকে নতজানু হয়ে প্রণাম করে উত্তরীয় গলায় পরিয়ে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সামনে যেন আমাদের বাঙালিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি ছিলেন, তিনি আছেন, তার আত্মপ্রত্যয়ে বিশ্বাসে বলিষ্ঠ এবং দৃপ্ত পদচারণায় তিনি ছিলেন, ছিলেন আমাদের সবার দৃষ্টির অন্তরালে। আজ নতুন করে যেন তাকে আমরা চিনলাম। এখন সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলায় এবং আমাদের শিলিগুড়িতেও, শিলিগুড়ির আনাচে কানাচে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় গুঞ্জন, হ্যাঁ ইনিই তো, এনাকেই তো আমরা দেখেছিলাম আমাদের হাটের মাঝে, আমাদের বাজারে, আমাদের রাস্তায়, আমাদের গলিতে, আমাদের পাড়ায় পাড়ায়। আমরা এতদিন ঠিক চিনতে পারিনি, আজ তাকে আমরা নতুন করে চিনলাম। তিনি আর কেউ নন, আমাদের শিলিগুড়ির অতি পরিচিত, অতি প্রিয় আমাদের বরিষ্ঠ নাগরিক, প্রায় শতায়ু, 97-98 বছর বয়স্ক শ্রী মাখনলাল সরকার। আমাদের অনুষ্ঠানে আমরা আজকে প্রথমে স্বাগত জানাব আমাদের প্রিয় শ্রী মাখনলাল সরকার মহাশয়কে। নমস্কার। আমি অনুষ্ঠানের শুরুতে আপনার থেকে একটি জিনিস জানতে চাইব, সেই সময়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীর যাবেন, উনি এখান থেকে
1: ওনার সাথে চলে গেলাম
0: এইখানে যখন তিলক ময়দানে, আপনি ওনার,
1: উনি বলল আমি কাশ্মীর যাচ্ছি, আমাকে কেউ রুখতে পারবে না, ফিরে আসবো কিনা শঙ্কা হচ্ছে, মন বলছে আমি হয়তো ফিরে নাও আসতে পারি, তখন আপনারা কি করবেন? চুপ, সদস্য লোক ছিল তো। আমি বললাম যে আপনার আদর্শকে এগিয়ে নেওয়ার জন্য আমি শপথ নিচ্ছি, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই আদর্শ শিখে হব না।
0: কতজন গেছিলেন আপনারা এখান থেকে ওনার সঙ্গে?
1: মোটামুটি আমরা সব মিলা 1200 হবে, পুরো পশ্চিমবঙ্গের থেকে।
0: মানে আপনি ওনার সঙ্গে কলকাতা চলে গেলেন, কলকাতা থেকে আপনারা একসাথে ওখানে গেলেন?
1: তো ট্রেনে যেতে পারছি গেছি, তারপর আমরা হেঁটে গেছি।
0: তো কাশ্মীরে ঢুকতে দিয়েছিল?
1: ঢুকতে দিয়ে বাধা দেয়নি আমাদের।
0: আচ্ছা,
1: যখন ঢুকে গেছি 370 ধারা বলে, তখন জানতে পারলাম 370 ধারা একটা ধারা কেন্দ্র লাগু করলো, যার দরুন স্বায়ত্ত শাসন সব শেখাবদুল্লার হাতে, তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল, 370 জেলা বলে ওকে গ্রেপ্তার করলো।
0: মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ওখানে গ্রেপ্তার
1: করলো, সবাইকে গ্রেপ্তার করছিল। ওখানে আরএসএস এর সঙ্গে প্রেমনাথ ডোগরা ছিলেন,
0: প্রেমনাথ ডোগরা,
1: উনি লড়াই করেছেন
0: ওখানে।
1: হ্যাঁ,
0: আচ্ছা।
1: তো উনি আমাকে বলল মাখন যে আপ উমর 16 সাল বাতানা
0: নাবালক দেখাতে হবে।
1: হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: তো আপকে জার্মানি নিয়ে যাবে। তো পুলিশ অফিসার বললো ওনাকে কোথায় রাখা হবে, ওনাকে তো জেলে নেওয়া যাবে না। প্রেমনাথ চোখরা বললো কেউ, ও আমার বাংলায় থাকবে।
0: আচ্ছা, ওনার একটা বাংলো ছিল।
1: হ্যাঁ, বাংলা বাড়ি।
0: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জেলে চলে গেলেন আর আপনি চলে গেলেন ডোগরা সাহেবের ওখানে,
1: আমি একাই
0: ওনার
1: প্রেমনাথ চোখরা ছিলাম।
0: আচ্ছা, কতদিন ছিলেন?
1: দিন 15-39 দিন।
0: 39 দিন ছিলেন।
1: ছেড়ে দিল যেদিন সবাইকে,
0: হ্যাঁ
1: আপনাদের রিহা করে দিলাম।
0: আচ্ছা,
1: তো রিহা করার পরে তো আমরা খুশি, সব চলে আসলাম দিল্লি এসে শুনলাম।
0: তখন মনে হয়নি যে শ্যামাপ্রসাদ জি কোথায় আছেন?
1: মনে তো শঙ্কা ছিল,
0: আপনারাও মনে মনে ভেবেছেন।
1: দিল্লি যখন আসলাম এসে শুনলাম শ্যামাপ্রসাদ নেই, সেখানে আমাদের বোট ক্লাবে সম্বর্ধনা জানাইলো দিল্লি।
0: দিল্লি বোট ক্লাব?
1: হ্যাঁ, ওইখানে একটা মিটিং এর মতন সম্বর্ধনা জানাইলো। সেখানে একজন আমাকে বলল মাখন দা একটি গান গাও। তো আমি একটা গান গাইছিলাম, বাহ, এর তীরে সাং লং या भूखा हिंदुस्तान, मंग रहा है हिंदुस्तान, कपड़ा लत्ता और

0: Bakın bak nehir ötede sen. গানটা পর আমাকে অ্যারেস্ট করেন, ও নেহরুর ক্রিটিসাইজ করেছেন?
1: হ্যাঁ, ওনার ক্রিটিসাইজ করলেন
0: তো পরের দিন আদালতে।
1: না, এই গানটা আপনি কোথায় পেলেন, কে লিখেছিলেন?
0: হ্যাঁ,
1: গানটা লিখেছিলেন কে?
0: গানটা আমি লিখেছি।
1: এই হিন্দিতে এই গানটা আপনি লিখেছেন? লিখলেন কবে গানটা?
0: হ্যাঁ,
1: গানটা কবে লিখলেন?
0: কাশ্মীরে বসে বসে গানটা মানে আরেকটু বাড়তি আছে।
1: আচ্ছা, আরো বড় আছে
0: তো, এতটুকুই বলছি।
1: আচ্ছা,
0: তারপরে আমাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে জেলে নিয়ে গেল। ওই আমার প্রথম জেল।
1: তা আপনার ভয় লাগেনি প্রথমে আপনাকে জেলে নিচ্ছে?
0: ভয় আর এসএস কোনোদিনই করে না।
1: আচ্ছা, তো আপনারা তারপরে দুদিন পরে এসে
0: এখানে আসলাম। তখন তো মোবাইল ফোবাইল ছিল না, আমার তো ল্যান্ড ফোন ছিল। এখানে আসলাম তখন তো ব্রিজ ফ্রিজ কিছু হয় নাই, ওই রেল লাইন ধরেই এইবারে আসছি।
1: আচ্ছা, হেঁটে হেঁটে
0: জংশন থেকে এইবারে আসছি।
1: জংশন মানে শিলিগুড়ি জংশন?
0: শিলিগুড়ি
1: তখন এনজেপি ছিল না?
0: না না, এনজেপি তো প্রশ্নই নেই।
1: আচ্ছা,
0: শিলিগুড়ি রাস্তাই ছিল না ওইবারে যাওয়ার, ওই ডিএসএল এর যে লাইনটা ছিল না এইদিকে, রেল লাইন তো ওইদিকে
1: ওইদিকে। হ্যাঁ,
0: ওইটার ভিতরে ওই স্টিলের পাত বসিয়েছিল ওইটা দিয়ে আসা।
1: আচ্ছা, হেঁটে চলো।
0: আমি কি করলাম, এদিকে রাস্তা আসিনি, ওইখান থেকে জংশন থেকে সিধে ওইপারে চলে আসলাম। আইসা তারপরে বর্তমান চড়তে হয়ে যায় বাড়িতে। তখন তো টোটো ফোটোর প্রশ্ন নাই।
1: এখানে এসে আপনি আবার কি দেখলেন?
0: এখানে যখন আসলাম, আসার পরে আবার শাখায় যেতে আরম্ভ করলাম। তারপরে জনসংঘের সৃষ্টি হলো। শ্যামা প্রসাদ ওনার গুরুজির সাথে আশায় করেছিল, তো যখন উনি বিজয় দাঁড়ালো তখন চারটা ছেলে চাইছিল শিলিগুড়ি আর শেষের থেকে, রামকুমার, হরিলাল সরাব, চন্দিরাম আগরওয়াল, আমার কাছে এই চারজনকে। আমায় আমি বললাম আমি যাবো না বিরোধবাবু, কারণ পরে দেখি বংশীলাল ফোন করলো, বিরোধবাবু জানাইছেন মাখনজি দেশ চালিয়ে জানা পড়ে গা এলাম। তারপর যে ভোট হলো দলতাদের ভোটে হেরে গেল। তারপর থেকে জন আবার নিয়ম ছিল পলিটিক্যালে পার্টিতে থাকলে আর এস এস আর যাওয়া যাবে না।
1: ও, আপনাদের তখন আর এস এস যারা করবে তারা জনসংঘ করতে পারবে না?
0: না, কোন পলিটিক্যাল পার্টিতে যেতে পারবে না।
1: আচ্ছা,
0: পলিটিক্যাল পার্টি যাবে আর সঙ্গে শাখা যেতে পারবে না। তো তাইলে বলবে আর এস এস আর জনসংখ্যা এক
1: এক হয়ে যাবে।
0: এখন তো অ্যাভেলেবল,
1: এখন তো অ্যাভেলেবল হয়েছে। তো আপনি তো গেলেন জনসংঘে, আপনাদের চারজনকে পাঠালো না? তো আপনি আবার জনসংঘ থেকে আর এস এস এ ফিরে আসলেন না? আপনি জনসংঘে
0: যাইনি,
1: ও আর ফেরতই নেয়নি। তারপরে আপনাদের কর্মপদ্ধতি কি ছিল? এর মাঝে কি
0: আমরা ওই জনসংঘে
1: জনসংঘে করলেন, কিন্তু পশ্চিমবাংলার যে রাজনৈতিক অবস্থা ছিল তাতে তো কংগ্রেস, কংগ্রেসের পরে আপনার এলো বামফ্রন্ট, বামফ্রন্টের পরে তৃণমূল। তো জনসংঘের তো সেইভাবে কর্মপদ্ধতি আমরা চোখে দেখিনি,
0: কারণ আছে।
1: কী কী অসুবিধেগুলো আপনারা ফেস করেছেন?
0: যখন আমি জনসংঘ করি তখন তো আমি জনসংঘে করি, আর এস এস জয়েন করে নাই
1: না? আর এস এস তো জয়েন করে,
0: যখন আর এস এস জয়েন করে শক্তিশালী হয়ে গেল। কিন্তু তারপরও আমরা কোনোদিন শিলিগুড়ি বিধানসভা ক্যান্ডিডেট দিয়েছিলাম আমি, গীতা সারাজ্যে দুবার দাঁড়ালো, সফল হলো না।
1: সফল হলো না
0: কত বিধানসভা নির্বাচনে, অর্থাৎ আমি চা খাচ্ছি, রাজু বিশ্ব আমাদের এমপি আমাকে ফোন করলো, আঙ্কেল ক্যা কর রে হ্যাঁ চা পিতে হুম ক্যুঁ বলে, শঙ্কর ঘোষ আপকে এরিয়া কা হ্যাঁ বিজেপি মে আনে চাহতা হ্যাঁ আপ বাত করকে অফিস মে লে লো। বলে অফিস মে বাত কিয়া থা, আপ আগর বলে তুমি এক কাজ করো, কাল সবের 9 বাজে ভেজ দো আমার ঘর। আসলো, ঠিক আসলো, সাইবেদন সাথে নিয়ে যেটু আমাকে চিন। আমি যখন রাজনৈতিক করি তোকে চিনব না কেন, তোর গোষ্ঠী চিনি। হ্যাঁ, তুই তো আগে ফেডারেশন করতি, কলেজের
1: কলেজে
0: চিনব না কেন। তো রাজু বিশ আপনার সাথে কথা বললি, আপনি বললেন আমার বাড়ি পাঠিয়ে দাও, রাজু বিশ শুনলে তো চলে আসলাম। আমি বললাম ঠিক আছে বসো চা খাও, বলে চা খাই আসছে চা খাবো না, আমার পঞ্চনীতির যে বইটা আছে ওইটা নিয়ে আসলাম। বলে দেখো এটা কী বলো তো সিম্বল, এটা কী? বললে পদ্মফুল, তুমি এডুকেটেড ছেলে, পদ্মফুল ন্যাশনাল ফ্লাওয়ার, আটাইশটা পাপড়ি থাকে, এইটা 5টা পাপড়ি।
1: তাহলে কী করে হলো?
0: আমি দিল্লিতে ছিলাম আমাদের সিম্বল করার জন্য, সেটা কখন আমাদের যখন ইমার্জেন্সি লাগালো 98টা এমপি ছিল জনস,

0: 1975-এর ইমার্জেন্সির কথা
1: হ্যাঁ,
0: বলছেন।
1: 98,
0: হুম
1: 98 যে এমপি ছিল জনসংখ্যার, আর মুরাদি দেশে 35টা এমপির সমর্থন নিয়ে
0: হুম
1: কংগ্রেসের দল ভেঙ্গে
0: জনতা
1: প্রধানমন্ত্রী,
0: জনতা
1: জনতা পার্টি আমি যাই নাই,
0: হুম
1: উনি প্রধানমন্ত্রী হলো। বিদেশ মজুমদার আমাদের বলল আপনার না,
0: তা আপনারা বেরিয়ে এলেন কেন জনতা থেকে?
1: আমরা বেরিয়ে আছি না, ও যারা যারা জনতা পার্টি গেছে গেছে,
0: হ্যাঁ
1: যারা এমপি টা গেছে আমরা তো যাইনি।
0: হুম
1: পরে জনতা পার্টি থেকে যখন কি বললো যে আর এস এস এর সাথে সম্পর্ক রাখা যাবে না,
0: তখন আপনারা আদর্শগত কারণে সরে গেলেন।
1: না যখন বললো যাবে না তখন এরা জনতা পার্টি থেকে বেরিয়ে আসলো, জন মানে জনসংখ্যা যে রিজার্ভ হয়ে গেছে
0: হুম
1: ভারতের জনতা পার্টি তৈরি করলো,
0: 1980
1: ছয় মাস হয়ে গেছে।
0: হুম
1: বিজয় দাস
0: হুম
1: ফাউন্ডেশন এসএসবি করত,
0: আচ্ছা
1: অটলজিকে দেখা, অটলজির ব্যবহারে উনি বিজেপিতে জয়েন করলো ফাউন্ডেশনের মেম্বার,
0: আচ্ছা
1: আসলো। আসার পরে রামকুমার বাবুকে যে বললো যে সেখানে অটলজি বলেছে আপলোক চেষ্টা করকে মাখন সিংহ বিজেপি লেনেকে চেষ্টা কিনে, বিদেশ বাবু রোজ আমার দোকানে যাই বসতাম, দাদা আসেন না দাদা আসেন না। কেন্দ্র থেকে একটা কমিশন তৈরি করলো, মানে সেন্ট্রাল থেকে অফিস কমিশন তৈরি করে চারটা ডিস্ট্রিক্টে ওরা সফর করলো, পাঁচজন নানাজি দেশমুখ সুন্দর সিং ভান্ডারি এরকম পাঁচজন, বললো 600 লোকের সাথে দেখা করেছে, 600 লোকের ভিতরে আবার একটা ইয়ে করেছিল কাকে দিয়ে দেখানো হবে, 600 লোকের ভিতরে 570 জন আমার নাম উল্লেখ করেছে,
0: 600-র মধ্যে 570-ই আপনার নামই উল্লেখ করল।
1: তখন 21 জনের কনভেনার করে আমাকে সভাপতি করে এক বছরের টাইম দিয়েছে পদস্থি জ্ঞান হরিবোধ ভারতী, তো আমার কাছে একটা রেস্ট ইসি দিয়ে আসলো, আমি কাগজ সাথে আলোচনা করিনি।
0: আচ্ছা
1: 7 দিন পরে আমি মার্কেট করতে যাচ্ছিলাম মহাবিস্থানে, মদন বাবু রামকুমারের পাশে, এই রামকুমার ওই যে মাখন দা যাচ্ছে ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে পা যা করে ধরে নিয়ে আসছে রামকুমার পাশে, আরো জগদীশ ফগদীশ 10-12 জন জমে গেছেন, চা আইনা দিয়েছে খাইছে, পাশে ষষ্ঠীর পান দোকান পান আনিয়ে দিয়েছে, পান বলে নাই ষষ্ঠীর পান নিয়ে এসে দাঁড়াইছেন, আর কি আমি চা খাওয়ার আগে পান নিয়ে দাঁড়াইছিস, আমি তো জানি চা গায়ে পান খাবেন, এই সব জানা শোনা তো দাদা, আপনি কোনো রেস্টি সিডি পেয়েছেন প্রদেশের? আমরা পেয়েছি, আপনার কনভেনার করে 21 জনের কমিটি করেছে, সবার কাছে কপি আছে,
0: হ্যাঁ
1: আমি পেয়েছি, তো আপনার তো কিছু বলছেন না, আমি কেন বলবো, তোমরা আমাকে মানবে কি মানবে না, তোমরা যদি সবাই মিলে চাও মিটিং ডাকো রবিবার দিন, ডাকলো আমিও গেলাম, সবাই অঙ্গীকার করলো আপনার কথার অবৈধ কেউ হবে না আমরা। এটা হলো বিজেপি বাবুর কৃতিত্ব, সবাইকে বলছে খবরদার আলতু ফালতু কথা বললে কিন্তু আসবে না।
0: আচ্ছা
1: দেখলাম যে প্রদেশ প্রতিনিধিও সেই মিটিং এসেছিল,
0: ছিলেন
1: আর এস এস এর যে প্রধান প্রচারক বংশীলাল সুনিছেও ছিল।
0: আচ্ছা
1: যদি আমি রাজি না হই সে প্রচারক তো বললে আমি শুনতে বাধ্য। মিটিং হলো রবিবার দিন, সোমবার দিন আমি কলকাতা চলে গেলাম, সেখান থেকে যাইয়া 1000 লোকের মেম্বারশিপের বই নিয়ে আসলাম।
0: আচ্ছা
1: নিয়ে আইসাম আমি পরে সমস্ত জায়গা ঘুরছি, 3টা দিদি বংশীলালকে বলি যে মালদা যাবো না, আমার ব্যাকওয়ার্ড তো এই জীবন।
0: এইভাবে যে আপনারা করছেন, আমি একটু এগিয়ে যাই, আপনি যখন বললেন যে জনতা দলে আপনারা গেলেন না, ওরা বললো যে আরএসএস থেকে বেরিয়ে আসতে হবে, ওই আদর্শ থেকে ওরা সরে যাচ্ছে,
1: প্রকাশ্য কিন্তু আরএসএস সমর্থন করে নাই,
0: না প্রকাশ্য তো করে না, ওরা পিছন থেকেই করে, কিন্তু আপনাদের তখন কিন্তু বললেন যে 98 জন এমপি ছিলেন,
1: 98,
0: তো আপনারা যখন বেরিয়ে এলেন, বেরিয়ে এসে যখন 1984-তে যখন নির্বাচনে গেলেন, 80-তে তো বেরিয়ে এলেন বিজেপি করে, তারপরে তো 84-তে নির্বাচন হলো,
1: নির্বাচন হলো তো
0: তাতে তো মাত্র আপনারা 2টো সিট পেলেন,
1: 2টা,
0: তো 98 জন এমপি ছিলেন, দুজনে নেবে গেলেন কি করে?
1: সেখানে 2টা আসলো, আমার কথা শুনুন, আমি গুরুজিকে ফোন করলাম, গোকুলজি গুরুজি রাজীব গান্ধীকে আপনি সাপোর্ট কিয়া? বলে হ্যাঁ, কেউ? বলে মে বংশী কো ফোন কায়া, কাল আপসে ভেট করে গা, ক্যালকাটা বংশী কো ফোন কিয়া, এসে আমি ফোন মেনে বলে গা।
0: আচ্ছা
1: বংশী আসলো, দাদা, কারো সামনে না, তাতে আমাকে নিয়ে বসলো জগদীশের দোকানের পিছনে। গুরুজির নির্দেশ আমি আসছি। বৃহত্তর স্বার্থের জন্য ছোট মোটো ঘটনা সামনে আসে,
0: আচ্ছা
1: তো সেই ঘটনাকে অগ্রাধিকার দিতে হবে। আমি রাজীব গান্ধীকে সেজন্য সমর্থন করছি, ও আমাদের বাবরি মসজিদের দরজা খুলে দিয়েছে। আমরা তো বাবরি মসজিদে ঢুকতে পারিনি, রাজীব গান্ধী খুলে দিল, আমাদের সুযোগ হয়ে গেল ঢুকে পূজা পাঠ করার রামের। সেজন্য সমর্থন পাঁচসাল বদল নেই করেন।
0: মানে এটা তো আমরা সাধারণ মানুষরা তো এতটা আমরা কল্পনা করি না, আমরা সামনে যেটা দেখি সেটাতে আমরা রিয়েক্ট করে বসি। তার মধ্যে অবশ্য 1984 ভোটটাতে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে একটা হাওয়াও ছিল ওদের দিকে যাওয়ার, যার জন্য একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি কংগ্রেস পেয়েছিল। আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করব, আপনি যে এই শিলিগুড়ির কথা বললেন, যখন রাজু বিস্ট বললেন যে শঙ্কর ঘোষ দেখা করবেন, আপনি একটি পদ্ম ফুল দেখালেন যার পাঁচটা মাত্র পাপড়ি।
1: না, আমি বললাম তুমি এডুকেটেড ছেলে, ন্যাশনাল ফ্লাওয়ার পদ্ম,
0: তাতে তো
1: পাপড়ি, তাতে 28টা পাপড়ি থাকে,
0: এখানে 5টা দেখি,
1: আর এখানে 5টা। আমি মিটিং এ ছিলাম, আমি বললাম যে একটা কাজ কি যে অটলজি বলে কি পাঁচটুক নীতিকে আমরা,
0: মানে পঞ্চশীলের কথা বলছেন।
1: হ্যাঁ, এই 5টা নীতির ভিত্তিতে 5টা পদ্মের পাপড়ি দিয়ে একটা ফুল তৈরি করো।
0: এটা কত সালের কথা?
1: 80 সালের।
0: 80 সালে যখন বিজেপি গঠন হচ্ছে তখন অটলজির সঙ্গে আপনার এই কথা হয়েছে।
1: অটলজি আমার বাড়ি আসছে সব,
0: এখানে কারা কারা এসছেন আমরা শিলিগুড়ির এই বাড়িটা একটু জানতে চাই।
1: আমি সভাপতি হওয়ার পর অটলজি আসলেন আবার,
0: সেটা কত সাল?
1: বিজেপি 81। বিজেপি বলছে দেখেন অটলজি, আমি এখানকার সভাপতি নয়, মেয়ে তো জানকারি লিখে আয়া না, মেরা মাখন জি হওয়া তো ওই যা রা হ্যাঁ
0: আপনাকে দেখাচ্ছে।
1: হ্যাঁ, ওই তো মাখন জিয়ারা, সামনে সাথে আমার বড় মেয়ে ছিল, তারপরে সামনে ছিল,
2: ওকে তো অটলজির কোলে ছিল,
1: গলা গলা গেল, একই কোলে নিয়ে ঘুরে বসে,
0: আচ্ছা
1: ধরলো।
0: আপনার বড় ছেলেকে কোলে নিয়ে বসেছিলেন?
2: না,
0: ছোট ছেলেকে। আচ্ছা আচ্ছা, তো এই বাড়িতে কাদের কাদের পদধূলি পড়েছে?
2: তপন সিকদার, শ্রমিক ভট্টাচার্য।
1: এখানে আসছিল আমি সভাপতি হওয়ার পরে অটলজি আসলো,
0: লালকৃষ্ণ আদমানিজি এসেছিলেন,
1: আমি লাস্টে দিনদয়ালজি মাখনজি সভাপতি বানা হয়, আমি শিলিগুড়ি যাওঙ্গা।
0: আচ্ছা,
1: সেন্ট্রাল থেকে জানালো, এমন একটা ডেট দিল আমাকে লাল বাহাদুর শাস্ত্রীর মিটিং। আমি পারমিশন নিয়েছিলাম তিলক ময়দানে, তো আমার কাছে ম্যাজিস্ট্রেট আসলো।
0: আচ্ছা, লাল বাহাদুর শাস্ত্রী আমাদের তিলক ময়দানে এলেন?
1: এলেন, ওই দিন ওনার মিটিং এ ডেট করেছেন।
0: আচ্ছা,
1: আর ওই দিনই আমার উনি আসবেন।
0: আচ্ছা,
1: আমি মহা মুশকিলে পড়লাম। এখন ডিসি যখন বলছে প্রাইম মিনিস্টার আসছে, তার তো ক্যান্সেল করে দিয়ে আমার
0: না,
1: আমার পারমিশনটা ক্যান্সেল করে দিল, আমাকে রোড স্টেশনে দিল।
0: আচ্ছা,
1: আর সত্য দিল ওইদিকে আমি মাইক লাগাতে পারবো না, মাইকের ঘুরে আমি একদম
0: ওইদিকে
1: বিধ্বন্ত, তাই না, এদিকে শিলিগুড়ি থানা, ওইদিকে আবার ওইদিকে তার নিয়ে গেছি হাতি মোড়ের থেকে, তারপর ইয়ে করেছি যাতে ডিস্টার্ব না হয়।
0: আচ্ছা,
1: কিন্তু দিনদয়ালের সাথে আরেকজন আসছিল যে গোয়া জেলে ছিল, পর্তুগিজদের আটক করে রাখা পিড়িয়ে কালা আচ্ছা পড়ে গেছিলাম,
0: মানে এত অত্যাচার করেছে।
1: দিনদয়ালের সাথে আসছিলাম, ওনার বক্তব্য, ওই মাইক দরকার নাই, ওনার বক্তব্য শুনে লাল বাহাদুর সাথে মিটিং থেকে দলে দলের লোক এখানে চলে আসছে,
0: আপনাদের এখানে চলে এলো,
1: আমার এখানে ফল পেয়ে গেল।
0: আচ্ছা,
1: লাল বাহাদুর সাথে মিটিংয়ে
0: এক্ষেত্রে আমি একটি কথা জিজ্ঞেস করব, এই যে যখন আপনার কাছে নতুন কেউ আসে আপনাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কিংবা যে কারণেই হোক, আপনি ওদেরকে কি চোখে দেখেন এবং কিভাবে নির্বাচন করেন যে ও হ্যাঁ আমার আদর্শ অনুসরণ করে চলবে কি চলবে না?
1: একটা কথা,
0: অনেকে তো বিভিন্ন ধান্দায় আসতে
1: পারে, আমাদের বিশ্বাস যে আমি রাজনীতি করেছি, কিন্তু রাজনীতির ভিতরে আমার চরিত্রটা আলাদা ছিল, আমি আদার্স পলিটিক্যাল পার্টির সমালোচনা যাই না, আমি বলতাম ও আমার পার্টি করছে না সেটা আমার কমজোর, আমি তাকে বুঝাইতে পারছি না।
0: একদমই তাই,
1: যেমন আমাকে মমতা সম্পর্কে অনেকে কলকাতা সাংবাদিকদের প্রশ্ন করেছেন, ভাই ওইটা আমাকে বলবে না,
0: আমাদের বোঝাতে পারছি না, তাই আমাদের কাছে মানুষ আসছে না। আপনার হচ্ছে এই,
1: হ্যাঁ এইটা আমার ভেবেছিল, মমতা শব্দ আমি বলবো, যে ভাষা উনি বুঝে আমার মুখ দেশের ভাষা।
0: আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করবো, আপনার যখন বিজেপির এত হাওয়া তখনও তো আপনি কোনোদিন ইলেকশনে দাঁড়াননি? হ্যাঁ আপনি তো দাঁড়াননি।
1: একটা বিরাট প্রশ্ন, আমি নির্বাচনে দাঁড়াইনি,
0: সবসময় পিছনে
1: পার্টি থেকে বলেছেন আপনি দাঁড়ান, না দাঁড়াইলে আমার যে আদর্শ আমি আদর্শিত হয়ে যাব, আমি পয়সা খাবো না, চেলা সামুদ্রেরা খাবে, নামটা আমার বদনাম হবে, তাহলে এই জায়গায় আমি পৌঁছতে পারতাম না।
0: তো এই কথা প্রসঙ্গে বলি, এখন তো আমরা চারদিকে যে রাজনীতিবিদদের দেখি যারা রাজনীতিতে আসে কিছু কোরকম খেতেই যেন আছে, আপনার যে আদর্শের কথা বলছেন সেরকম তো চারদিকে দেখি না, কেউ নিজের ছেলে মেয়ে ভাইঝি ভাইপো বউ তাদেরকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য যেন রাজনীতি। আপনার কজন সন্তান?
1: আমার কথা, হ্যাঁ
0: আপনার সন্তান কজন?
1: দুই ছেলে চার মেয়ে।
0: তো আপনি দুই ছেলে চার মেয়ের এক কথায় যাদের চাকরি হয় আপনি কোনোদিন করে দেননি, তো এই মানুষগুলোকে আপনি কি চোখে দেখেন, এই মানুষগুলো কি কি পরিবর্তন করা দরকার বলে আপনার মনে?
1: আমার কথা শুনেন, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি আমার স্ত্রীকে কোনোদিন বলিনি ভোট কাকে দিবা,
0: আপনাকে কোনোদিন বলেননি যে ভোট,
2: না বলছে যার যার ব্যক্তিগত ব্যাপার, তোমরা সবাই সাবালো,
1: তোমরা
0: বোঝানোর কাজটা আপনার, ডিসিশন উনি যা নেয় আর নেবেন।
1: আমি বুঝেই তো যাইনি।
0: আচ্ছা
1: সে যদি বুঝতে না পারে আমি বুঝিয়ে করবো কি, আমার ঘরের সন্তান ছেলে বড় ছেলে তো তৃণমূল করে,
0: মানে সব ধরনের মতামতকে উনি গুরুত্ব দেন, জোর করে চাপিয়ে দেওয়ার ব্যাপারটা আপনার মধ্যে একদমই নেই।
1: আমার আদর্শ যদি তাদের মনে প্রবেশ প্রভাবিত হয় তারা নিজেরাই দিবে, ভোট তো বিজয়ীকে দিয়েছে, কিন্তু আমি বলি না
2: এর ভোট বাড়ির থেকে
0: নেয়,
1: আমি বাড়ির কোনো লোককেও রিকোয়েস্ট করি না আমাদের ভোট দিয়ে, আজ আমাদের আদর্শের প্রভাবে আমরা জিতেছি, আজকে এই জায়গায় যে আমি পৌঁছেছি রাজনৈতিক,
0: মানে আপনার দারিদ্র আপনার সংগ্রাম যা কিছু হোক না কেন আপনি আদর্শ থেকে বিন্দু মাত্র,
2: মিটিং মিছিল করে কোন লোক যদি যেতে না পারত বাড়িতে, কেউ ফাঁসি দেওয়ার কেউ গোয়াল তুলি চট লোক বাড়িতে নিয়ে আসত, আমি রান্না
1: করে খাওয়া, অনেক মেয়েদের বিয়ে দিয়েছি, অনেক লোক মারা গেছে, সাধ্যের টাকা দিয়েছি নিজে দাঁড়িয়ে থেকে দাঁড়ানো
2: ঘটনা হইল।
0: যখন এই রাজনীতির ক্ষেত্রে আমরা যখন দেখলাম আমাদের পশ্চিমবাংলায় প্রায় মাৎসন্যায় চলছে, মানে কেউ বাইরে রাজনীতি করতে পারছে না, কোনো একটা প্রচার করতে গেলে বাধা দিচ্ছে সমস্ত কিছু, তখনও আপনি রাস্তায় বেরিয়ে এলেন না কেন? আপনারই তো আদর্শে অনুপ্রাণিত মানুষরা রাস্তায় রাস্তায় আন্দোলনে নামলো, আপনাকে কিন্তু আন্দোলনে ফ্রন্টে আমরা পেলাম।
1: আমার কথা ছিল আমি কষ্ট আন্দোলনে গিয়েছি, আমি রাম মন্দির আন্দোলনে যাইনি, লোক পাঠাই
0: লোক পাঠিয়েছি,
1: আমি যাইনি, কেউ আঙ্গুল তুলবে সত্তার অপব্যবহার করছে
0: সেটা আপনি একদমই হতে দেননি।
1: আজকে আমার পাড়ায় কমিউনিস্ট আছে, কংগ্রেস, আমাদের পাড়ায় তো সব দলই আগে
0: সব দলই আছে,
1: হ্যাঁ কোনো দলের কাছে আমি বিতর্কে জড়িত হইনি,
0: না আপনাকে নিয়ে কোনো বিতর্ক অন্তত শিলিগুড়িতে তো আমরা শুনিনি,
1: ওই আমাকে আজ এই জায়গায় পৌঁছাইছেন মুখের ভাষা কথা।
0: আচ্ছা আমরা যখন মহাভারতে দেখি তখন আমরা একজনকে পেয়েছিলাম, তিনি ছিলেন ভীষ্ম, ভীষ্ম পিতামহ, তিনি সারাক্ষণ মহাভারতের যুদ্ধ দেখেছেন, তিনি ছিলেন কৌরবদের পক্ষে, পিতৃসত্য পালনের জন্যই যেন ছিলেন, উনি বলেছিলেন কুরুবংশটাকে আমি রক্ষা করব, কিন্তু উনি চাইছিলেন ধর্মের জয় হোক সত্যের জয় হোক, উনি চাইছিলেন পাণ্ডবরা জিতুক, আপনি এখানে এত অত্যাচার দেখলেন, এত অনাচারে ভরে গেছে, এত চুরি জচ্চুরি, আপনাকে কিভাবে বিদ্ধ করেছে এই অপকর্মগুলো?
1: আমি তোমাকে বস্ত্র বলি, প্রথম আমার বাড়ি করা নিয়ে ক্লাবের সাথে ঝামেলা,
0: আপনি তো ধরো দিদির কোয়ার্টারে ছিলেন, তো এই বাড়িটা আপনার কবে বানালেন কিভাবে?
1: বিয়ে করলাম।
0: আচ্ছা বিয়েটা কত সালে হয়েছিল?
1: 60 সালে,
0: 1960-এ আপনাদের বিয়ে হয়েছিল, কি দেখা দেখি করে বিয়ে হলো?
1: ওনার বয়স 13.5 বছর।
0: আমরা একটু আপনার নামটা জিজ্ঞেস করবো,
2: পুতুল সরকার।
0: পুতুল সরকার, আপনার কি এই দেশে বিয়ে? না
1: আমার বিয়ে, আমার বিয়ে,
0: আপনিও পূর্ববঙ্গের?
1: আচ্ছা ওনার বাড়ি চাঁদপুর ছিল, ওইখানে বিয়ে হয়েছে
0: চাঁদপুরে।
1: আচ্ছা চাঁদপুর যখন বিয়ে করলে ওনার বয়স 13.5 বছর,
0: 13.5।
1: তো বিয়ের পর আমি বৌদিকে বললাম, বৌদি নাম পুতুল, এমনি
0: আপনার তো তখন অনেক বছর বয়স,
1: হ্যাঁ 28 বছর। আমি বৌদিকে বললাম আমি ওকে নিয়ে গেলে আমি আলাদা থাকতে হবে, কোয়ার্টার তো জায়গা হবে না, তো
0: না
1: মাও আছেন, আমিও আছি, আবার আমার এক ভাইটাকেও উনি নিয়ে আসছিলেন।
0: আচ্ছা, তো বাংলাদেশ থেকে
2: নিয়ে এসেছিলাম কেন, যে ওইখানে তো পড়াশোনার একদম বদ্ধ গ্রাম।
0: আচ্ছা, ওখানে তো হবে না,
2: একদম বদ্ধ গ্রাম, খালি মাঠকে মাঠ, জমিন আর পুকুর, গাছ গাছেরই বাগান বাড়ি। আর আমি ছিলাম একদম পপার টাউনের চাঁদপুরী।

0: তারপরে আমি ঘর ভাড়া নিয়ে
1: না তারপরে আমরা ছিলাম ভাড়া ওশিম সিট আছে না সুভাষপল্লি, ওখানে ছিলাম দশ টাকা,
2: মানে দিদির বাড়ির থেকে আপনারা ভাড়া বাড়িতে গেলেন,
1: কোয়ার্টারে তো দুইটা রুম আর
2: একদমই একদমই,
1: তারপরে দশ টাকা ভাড়া মাসে ছিলাম
2: তখনকার দিনে ওরকম,
1: তারপরে পাশের বাড়িতে আসলাম ভাড়া,
2: ও এই বাড়ির পাশে আপনারা ভাড়া ছিলাম, তো এই বাড়িটা আপনারা কিভাবে কিনলেন?
1: আমার মনসা ঠাকুরের দাম,
2: আমি মনসা ঠাকুরের দান,
3: আমি বলি
1: এক বাড়িতে দুধ তোলা,
3: আমি ডামডিং এ
1: তখন বৃষ্টি পড়ছিল, তখন ওই পাশের ভদ্রমহিলা বলছিল, বয়স্ক ভদ্রমহিলা বলছিল যে মা তুমি এত পূজা আস্তি করো, মনসা মঙ্গল পড়ো, রামায়ণ পড়ো, সব পড়ো, তোমার একটা বাড়ি হইলে তো তুমি বাড়িতেই পূজা, তখনই এই বাড়িটাতে ক্লাব দখল করছিল, এই বাড়ির মালিক ছিল আগরতলায়,
2: আচ্ছা
1: আগরতলায় ছিল, আর আমরা তখন সরকারি কুয়ার থেকে জল ঢোল আনতাম,
2: আচ্ছা
1: তখন আমরা মাথায় ঘুমটা দিয়ে, আমরা এত বছর আমার ছেলেটি ছেলের রানি, তাও আমরা গায়ের কাপড় ফেলি না, মানে আমাদের পরম্পরা
2: একদম হিন্দু পরম্পরায় যেটা আছে,
1: এখন মাথায় কাপড়টা দেই না, তখন তো মাথায় কাপড়টা দিয়ে সরকারি কুয়ার থেকে জল আনতাম, তারপরে ক্লাবটা ঢুকেছিল, তখন দেখলো পাড়ায় সব বড় বড় মেয়েরা সরকারি কুয়ায় স্নান করে, সব করে বউরা, তখন থানার থেকে এসে বললো কোনো ভদ্র ফ্যামিলি থাকলে বসিয়ে দেয়, তখন আমাদেরকে বললো আমরা বসবো কিনা, তখন আমি বলছিলাম ওই তখন দুধ কলা হাতে নিয়ে যে মা গো আমার একটা বাড়ি দিলে বাড়িতেই পূজা করো,
2: মা শুনতে পেয়েছে,
1: তখন মা আমার রাত্রে স্বপ্নে দেখায় আপনি আসছে,
2: বাহ,
1: তখন আমি এই বাড়িতে চলে আসলাম,
2: তারপরে কি আপনি মায়ের প্রতিষ্ঠা করলেন নাকি এখানে?
1: ওদের দিলাম, পরের বছর আমরা কার্তিক মাসে ঢুকলাম আর কি, তারপরে শ্রাবণ মাসে এক কেজি চাল আর একটু সবজি দিয়ে পূজা দিলাম,
2: আচ্ছা
1: আগে ফল দিয়ে দিতাম, তখন দেখলাম
3: আমি মায়ের নির্দেশ ছাড়া বেরোই না, আমি এখানে যাইতে চাইছিলাম না,
1: তারপরে আমি প্রণাম করে পাঠিয়েছি, তারপরে আমি বললাম যে মা গো যদি পাঁচজন নিমন্ত্রণ করি আসে পনেরো জন তাহলে আমি কি করব, তারপরে দেখলাম আস্তে আস্তে তার এখন আমার পঁয়ত্রিশ চল্লিশ কেজি গোবিন্দভোগ চাল, তারপরে সবজি, আমার সব বাসন একটা বাসনও আনে না, সেই ঠাকুর মশাই আমার রান্না করতে, রান্নার ঠাকুর সাড়ে তিন হাজার চার
2: হাজার
3: সব বাসন
1: আমার, এখন আমার বাড়ি শঙ্কর ঘোষ আসে, তারপরে
2: সবাই আসে, আপনার মানে এখানে অজাত শত্রু, আপনার
1: গৌতম দেবতা, গৌতম দেবতা এসে গেল,
2: আচ্ছা আচ্ছা,
1: জানুয়ারি মাসে, তারপরে
3: রায়ভোর ফল তোলে,
1: এখনো তোমার আমি কোথাও গেলে বলি যে মা আমরা তো এই কাজটা যদি একটা মেয়ে দেখলে ভালোই লাগে, নাহলে আগে
4: শ্রোতা বন্ধুরা, আজকের মাননীয় অনুষ্ঠান এখানে শেষ করছি। মাননীয় অনুষ্ঠানে আজ আমরা কথা বললাম শিলিগুড়ির প্রবীণ বরিষ্ঠ নাগরিক, সাতানব্বই আটানব্বই বছর বয়স্ক মাখনলাল সরকারের সঙ্গে কথোপকথনে ছিলাম আমি সুনীল কুমার দাস। আজ শুনলেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। নমস্কার।
5: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं प्रियंका अरोड़ा। संसद के दोनों सदनों की कार्यवाही, नीट परीक्षा, पेपर लीक मामले सहित विभिन्न मुद्दों पर विपक्ष के विरोध के बाद दोपहर 12 बजे तक के लिए स्थगित कर दी गई है। लोकसभा की कार्यवाही शुरू होते ही अध्यक्ष ओम बिरला ने प्रश्नकाल शुरू करने का प्रयास किया, लेकिन विपक्षी सदस्यों ने पेपर लीक और विद्यार्थियों के विरोध का मुद्दा उठाया। श्री बिरला ने विपक्ष से सदन के संचालन में सहयोग करने का आग्रह किया, लेकिन विपक्षी सदस्यों ने अपना विरोध जारी रखा। इस कारण लोकसभा की कार्यवाही को दोपहर 12 बजे तक के लिए स्थगित करना पड़ा। राज्यसभा में भी यही स्थिति देखने को मिली। सुबह 11 बजे कार्यवाही शुरू होते ही सभापति सीपी राधाकृष्णन ने सिक्के में एनएचपीसी की तीस्ता पनबिजली परियोजना की निर्माणाधीन सुरंग में हुई दुखद दुर्घटना में जान मान की हानि पर शोक व्यक्त किया है। श्री राधाकृष्णन ने हाइड्रोजन से चलने वाली पहली रेलगाड़ी के शुभारंभ पर प्रधानमंत्री नरेंद्र मोदी, रेल मंत्री अश्विनी वैष्णव और वैज्ञानिकों, इंजीनियरों तथा तकनीशियनों को बधाई दी। उन्होंने विश्वास व्यक्त किया कि ये उपलब्धि पर्यावरण अनुकूल परिवहन और मानवता के हित में वैकल्पिक हरित ऊर्जा के उपयोग की दिशा में भारत की प्रगति को और मजबूत करेगी। इसके बाद सभापति ने विपक्ष के नेता मल्लिकार्जुन खड़गे को अपना मुद्दा उठाने की अनुमति दी। श्री खड़गे ने नीट मुद्दे पर विद्यार्थियों के विरोध प्रदर्शन का मुद्दा उठाया, लेकिन विपक्ष और सत्ता पक्ष के हंगामे के कारण सदन को दोपहर 12 बजे तक के लिए

0: भारतीय मौसम विज्ञान विभाग आईएमडीले भोलिसम्म गुजरात, महाराष्ट्र, कोंकण र गोवाका केही भागहरूमा भारीदेखि धेरै भारी वर्षा हुन सक्ने चेतावनी जारी गरेको छ। आईएमडीका अनुसार जम्मू र कश्मीर, लद्दाख, हिमाचल प्रदेश, पंजाब, पूर्वी राजस्थान, मध्यप्रदेश, छत्तीसगढ़, ओडिशा र विदर्भमा आगामी दुईदेखि तीन दिनसम्म भारीदेखि मुसलाधार वर्षा हुन सक्छ। मौसम विभागले शुक्रबारसम्म उत्तराखण्ड, चण्डीगढ़, हरियाणा, पश्चिम राजस्थान, दिल्ली, उत्तर प्रदेश, बिहार, पश्चिम बंगालका गांगेय क्षेत्र, असम, मेघालय, नागाल्याण्ड, मणिपुर, मिजोरम, त्रिपुरा, तेलंगाना र मराठवाड़ामा भारी वर्षा हुन सक्ने पनि पूर्वानुमान गरेको छ। मौसम विभागले झारखण्ड, आन्ध्र प्रदेश, तेलंगाना, कर्नाटक, तमिलनाड, पुदुचेरी, कराईकाल, अण्डमान र निकोबार द्वीप समूहमा अर्को दुईदेखि तीन दिनसम्म बिजुली र हावाहुरी सहित मेघ गर्जन हुन सक्ने सम्भावना व्यक्त गरेको छ। जम्मू कश्मीरमा कटरा र त्रिकुटा पहाड़हरूमा प्रतिकूल मौसमले गर्दा श्रीमाता वैष्णोदेवी यात्रा आज लगातार चौथो दिन पनि स्थगित गरिएको छ। पवित्र तीर्थस्थलमा यात्रा गर्ने तीर्थयात्रीहरूको सुरक्षा सुनिश्चित गर्न प्रतिकूल मौसमको बीचमा सावधानी स्वरूप तीर्थयात्रा अस्थायी रूपमा स्थगित गरिएको छ। अधिकारीहरूले मौसमको अवस्था सुधार नभएसम्म र तीर्थयात्रालाई पुनः शुरू नगरेसम्म भक्तजनहरूलाई धैर्य राख्न र आधिकारिक सल्लाहहरू पालना गर्न आग्रह गरेका छन्। अब अन्त्यमा सुन्नुहोस् यस बुलेटिनका मुख्य समाचार। नीट पेपर लीक प्रकरण र विद्यार्थीहरूको विरोध लगायत विभिन्न मुद्दाहरूमा विपक्षी दलहरूको विरोधपछि संसदका दुवै सदन एक दिनका लागि स्थगित गरिएको छ। आज लोकसभामा संसदीय मामिला मन्त्री किरेन रिजिजूले सरकार नीट पेपर चुहावट मुद्दामा छलफलका लागि पूर्ण रूपमा तयार रहेको भनेका छन्। रक्षा मन्त्री राजनाथ सिंहले दिल्लीमा भइरहेको विरोध प्रदर्शनहरूप्रति चिन्ता व्यक्त गर्दै केन्द्र सरकार युवाहरूको भावना र चिन्ताहरूप्रति संवेदनशील रहेको र विद्यार्थीहरूले उठाएका हरेक मुद्दालाई सम्बोधन गर्न तयार रहेको बताउनुभएको छ। सिक्किममा नाम्ची जिल्लाको समरदुङमा सुरुङभित्र उद्धारकर्ताहरूले थप 8 शवहरू फेला पारेका छन्। सिक्किम सरकार र राष्ट्रिय जलविद्युत ऊर्जा निगमका वरिष्ठ अधिकारीहरूले घटनास्थलमा स्थितिको निगरानी गरिरहेका छन् र भारतीय मौसम विज्ञान विभागले भोलिसम्म
1: गुजरात নানা ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হৈ হট্টগোলের জেরে সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতবি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ছাত্র যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উত্তর ম্যাসিডোনিয়ার রাজধানীতে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তির উন্মোচন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। আসি বিস্তারিত খবরে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলি তুমুল হৈ হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন দ্বিতীয়বার মুলতবির পর বেলা দুটোর সময় আবারও বসলে বিরোধীরা নিট ইস্যুতে স্লোগান দিতে থাকেন। হৈ হট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় পাশ হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণপ্রসাদ টেনেটি বলেন, কল্যাণ ব্যানার্জি মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় আপত্তিকর মন্তব্য করেছেন।
2: আজ শ্রী কল্যাণ ব্যানার্জি নে আমারে মহিলা সাংসদোঁ কে সাথ অসংসদীয় ভাষা এবং অসংসদীয় টিপ্পনিয়াঁ কি হ্যায়, জিসকি লিখিত শিকায়ত মাননীয় অধ্যক্ষ জি কো প্রাপ্ত হুয়া হ্যায়, ইয়ে সদন কি গরিমা কে বিরুদ্ধ হ্যায়।
1: উল্লেখ্য, এর আগে একই ইস্যুতে প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও দেখা যায় একই চিত্র। তৃতীয়বার মুলতবির পর বেলা 3টের সময় সবার অধিবেশন আবার বসলে নিট সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। উপাধ্যক্ষ

0: চাতে
1: বিরোধী দল নেতা মল্লিকার্জুন খাড়গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকেন। হই হট্টগোলের মধ্যে উপাধ্যক্ষ আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ, এর আগে রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা ১২টা, পরে দুপুর ২টো এবং ৩টে পর্যন্ত মুলতবি করে দিতে হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে ছাত্রছাত্রী ও যুবদের চলতি বিক্ষোভ কর্মসূচি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কেন্দ্রীয় সরকারই স্পর্শকাতর বিষয়ে সব রকম আলোচনার জন্য প্রস্তুত, ব্যক্তিগত স্বার্থে কেউ কেউ ছাত্র যুবদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে শ্রী সিং অভিযোগ করেন।
2: ये अत्यंत दुर्भाग्यपूर्ण है कि हमारे देश के छात्रों और नौजवानों को कुछ लोग अपने राजनीतिक स्वार्थों की पूर्ति के लिए एक राजनीतिक औजार के रूप में इस्तेमाल करने का प्रयास कर रहे हैं। प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हमारी सरकार विद्यार्थियों और नौजवानों की आकांक्षाओं को पूरा करने और उनके कल्याण के प्रति पूरी तरह से प्रतिबद्ध है और हमारे छात्रों की हर चिंता को सुनना, उसका समाधान करना, यह हम सबकी जिम्मेदारी है।
1: সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের উপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ দিল্লি পুলিশ ও প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ সেপ্টেম্বর। রাজধানী দিল্লিতে নিরাপত্তার স্বার্থে বন্ধ মেট্রো স্টেশনগুলি পুনরায় যাত্রী চলাচলের জন্য আজ খুলে দেওয়া হয়েছে। এর আগে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ডিএমআরসি ১৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল। উত্তর ম্যাসিডোনিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মিউজিয়াম অব দি সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, মহাত্মা গান্ধী ভারতের সন্তান হলেও তাঁর সত্য অহিংসার বার্তা সমগ্র মানব জাতির জন্য সমান প্রাসঙ্গিক। শ্রীমতী মুর্মু বলেন, দ্বন্দ্বে ভরা অসহিষ্ণু বিভাজিত বিশ্বে শান্তি, সহানুভূতি ও আলোচনার মাধ্যমে সহাবস্থান বজায় রাখার বিষয়ে গান্ধীজির আদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। আসিয়ান বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুজনের মধ্যে বাণিজ্য, শুল্ক, জ্বালানি, প্রতিরক্ষা, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ দ্রব্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। শ্রী জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর বলেন, ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা দুদেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবে। বিদেশমন্ত্রী আজ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন এবং আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে ফিলিপিন্স, রাশিয়া, সিঙ্গাপুর এবং কানাডার বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় আধিকারিকদের অবসরের বয়সীমা ৬০ থেকে বাড়িয়ে ৬১ করা যায় কিনা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তা বিবেচনা করে দেখতে বলেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ দেশজুড়ে জেলা বিচারকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার একটি আবেদনের শুনানির সময় আজ নির্দেশ দেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বর্তমানে ৬৫ এবং হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে তা ৬২। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৭ জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৬তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সরকার ও সরকার পরিচিত সংস্থার কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন, ভাতা বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। আগামী ৬ মাসের মধ্যে কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবে। কমিশনের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব তথা অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র ফেলো সেন্টার ফর পলিসি রিসার্চ ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব দেবী প্রসাদ কর্ণম। সিকিমের নামচি জেলার সামারদাঙ্গে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান

বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত যে ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে অন্তত ৫ জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা। সুড়ঙ্গের মধ্যে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ত্রাণ ও উদ্ধারের কাজ চলেছে জোর কদমে, তবে বিষাক্ত মিথেন গ্যাস, অক্সিজেনের স্বল্পতা এবং প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। অশ্লীল কন্টেন্ট প্রদর্শনের অভিযোগে দেশে ৫০টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান একথা জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সরকার লাগাতার এই ধরনের ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার লালচক এলাকায় জঙ্গি হামলায় আজ এক পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন। হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করতে গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন যে তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। ল্যাভরভ জানান, গতকাল ম্যানিলায় একটি অনুষ্ঠানে তাদের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছে, সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত হয়। ঝাংঝুতে চায়না ওপেন ব্যাডমিন্টনে অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুড়াকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতের আয়ুষ শেট্টি ইন্দোনেশিয়ার ১১ নম্বর খেলোয়াড় আলুই ফারহানকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নানা ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হয়ে হট্টগোলের জেরে সংসদের অধিবেশন সারাদিনের জন্য মুলতবি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ছাত্র যুব সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে ৫০টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো শেষ হলে এরপর স্থানীয় সংবাদ ৭টা বেজে ৫০ মিনিটে।